0: আউনা কৃষ্ণ বসে দেউ মেরো মনাইনা। বলছেন ইননু রামগে নরানু নিন্দ্রা নধেরাইলিনু, কই দেখি নডরামনু রে সখাতাই কইলে নবেসছে উনু। দন্ডা ধর পট ছিন্ন ফ্রোতে রহনু জুন সপানা ছোড়ু দিনু, বিদ্যামা ধনমা পুরাউনু পরে ও বাণী হরদম লিনু। বাজু বন্ধ কিরিট কুণ্ডল মনি ওঠে চুরাহারলে, ভোট কোট কমে যা টোপি পগড়ে আসকোট সুরালে, মাছ কুম্ভ বদেল বাঘ বনি দয় কইলে মগনতে উদয়, কুর্দি জঙ্গল চোর ধৈর কইলে যোগী খুনি যাই উদয়, বিদ্যা শূন্য বনে রান বনিয়ে কে গর্নু তি কুণ্ডল, দানই গর্নু বনে রাহাত বনিয়ে বালা ভিড়ে কে ফল, জিব্রু পন্নর মন্ত্র জপন বনিয় ন স্বাদকই খাতির, যোচো লা উপকার গর্ন বনিয় সিংহা রমা কে ছর, মুমা কো অতি সাগর নিমা গাইল জীব গাই ঠেলিনু, বিষ্টা মিত্র খকার মা গুড়ু লিদয় সালনা ললি জেলিনু, আদম পেছিনু পেটা কাগু খুমলে কেরা তিলে তো কিনু, হরদম পেছিনু পেটা কাগু খুমলে কিরা তিলে তো কিনু, নৌ মহিনা তক গোর কষ্ট সহ তৈ তৈ গর্ভ মারো কিনু।
1: হরি মেরো ঘর বোধ বার কুচে বসনি তেজ বাহাদুর বসনে তো, মেরো উমের নব্বে বর্ষ পুরে একানব্বে বর্ষ লাগে, ম অলে একাশি একানব্বে বর্ষ ভাই, আব ম এটা শ্লোক ভু শুনদিন হলো সবাইলে, এ স্বামী তরুণী ভয়ে কি মগরাই ছোরি দূরাই গে সমা, পালনু ভয় জবান কত মগরুলা হানা তো দর্শন কা, কইলে দেখতু শশী বদন কি মোড়া দিন বিত ন লাগে এসাই, যৌবন কি ধনিছু খসম কি কমিছু বিরাম পালু কত, নেত্রই খোলি কত চলে মকন যাও ডাইছে ঈশ্বর গরি, জানতে ম ঘরকা জান সব চলি হেদাই মময়েত গরি পরে, দেখতে সূর্যের চন্দ্রমা চারি বহু সুন্দর মোড়া পনি, জিউ ডগমগ গর্দছো মদন কাই জসলে ভরি সন্তনি, বৃন্দাবন মধুমালতী কি ফুল যাই যবন্ত মেরো গয়ো, রাজাইকা কুলমা জনম হুন গাই বিবাহ ন হুনে ভয়ো, সাথাইকা সঙ্গিনী সবাই চলি গয়ে মন রুঞ্চ মেরো অতি, কৌনাই মর্দনলে নিসাব গরি দেলা কুন্দাই বদেলা পতি।
2: নমস্কার, ম ঘনশ্যাম ওলি দিগু গাউঁপালিকা ওড়া নম্বর চার গাউঁ ঘরমা কেদারনাথ ওলি ভন্ছেন, মইলে চাহিঁ শ্লোক লিয়ে আগে ছু, পত্নী পুত্র পুত্র কুটুম্ব সম্পত্তি মা চিন্তা ছ রাত দিন কসো গরি আই।

0: দানাই লাই রাখনে ওদান সারাই তিয়া মনাই রাখনে পাই না ঠাও আজাতা আমলে মিঠাই খাজা খাই চিনি চিউরা কসারা আম খানে কাঁচা ও মনে কো সাঁচা চিনি চিউরা কসারা সুনাকো ঢোকা উগারে রায়েরি দা গাইসা করি অসারা আম খানে কাঁচা ও মনে কো সাঁচা গাইসা করি অসারা হস্ত ধন্যবাদ মইলে আর ইয়া রেডিও সাইলুমা দুই চারটা গীত ভরের গেছো ছু
1: ভেটা ভাগ পানি ভয় ধের দিন কেসা খবর আজকাল বন কবি কোজন কুই বাহি কেসা খবর আজকাল
2: রায় তিরতুলি রাতা দি বেদি গাড় মা বনু ডাতে মারি জানু বেদি গাড় মা বনুদান মনে সদন মেরা পাইলে দুঃখা সুখা চল আমরো দুই বাইনি কাজু কাছু কাছু
1: পরাইমা পানি পাহাড় পৈর জানি বগাইলায় চলতারে হে তামাকু তোলা কে ভয়ের হোলা বগাইলায় চলতারে মাছাকো পিতা সানু মায়া সীতা কাড়া ভেব চৌতারে জানি শিবলাই সানু মায়া পিলা ঝাপা ঘেটে হীরা জাগ গাউ তীর বাড়ি পাইর কসি কলাই ভানি দেউ না মলাই বাড়ি পাইর কস
2: সারি বৈমালি পর পারি মাইলো সারি ধরে এ মেরো সানু ডাটে মারি জানো মাইলো সারি ধরে

লৈ কাহাকো আমি গাওঁ বেছি মা বেটু ভিনমা চিনমা লৈ আজুক দিন মা গাওঁ বেছি মা বেটু ভয় খেতাইলাই ৰপ্নি হৈ না চুপু চুপু লৈ আলিমা মুগিমা

0: বিভূতার লাদু বিদুতার মধ্যেবী প্রসাদ বলি মধ্যে ভন্ন মশ
1: আমা বাবুলাই রুয়াই দুখ দিন্ছন ছোরা রা নাতেহরু শাশুলাই পনি রুছন দুরু দুরু সানী বুয়ারিহরু ঘর যাই বস্ন ত কবি জনহরু শঙ্খা নমানি কন সোহানী চাকরি তা পনি কেই গুঞ্জরা ঘরলন কলে কার জন জেঠি নাই সবাই কাঞ্চে থাকা হলান চাতে সন্ততি তিনলাই মাতাই ঘর মা দিলেছেন হিংসা রথনাই সম্পতি গাই ব্রাহ্মণ গরি পাজনকো উদাহরণ কে পনি গরনু ছাইন করা পেদু কবর জন দেলান নিঠুরে মনে সিংড়ো পারি কপাল বাটি পহলে উষ্মা ছড়ে সিঁদুরা গাজর লগাই নেত্র হর বকর সৌভাগ্য কা মঙ্গল নিদার খালি গর্নু নুনে কইলাই টিকো লগাই বই বস্নু পদস নারী জনরুলে সোজো পতি কই গরে নকল ঝকল সং পারি ফরিয়া মুজা পছাড়ি ধরি ঐ ভাঁজি কবরা লগাউছে নকলি রাউছে লুগা মন পরে ছোড়া ছোড়ি কুটনে দিশাই গরে রাতে মারছে ভূমি মহা সাতো খাই দিনছে তি জানরুকো তেসাই দিনাই কাম ছোরা ছোরি কুদ্নে রিসাই গরের গালি দিনে কর্কসা সাজনা বতি নবালি ঘরমা ফোহর গালি সর্বদা যোগী জনম তদ্বার মার্গ লগায়ে কষ্টই করায়ে পানি দীক্ষা ঝট্টই নদী কনারো ইলম লাগে ফর্কেরু বনে यो कली मायो स्थै हुने छ यो कली माय तय हुने छ ब्रह्मा विष्णु महेश्वर यो धरती माइदेऊ ब्रह्मा विष्णु महेश्वर यो धरती माइदेऊ ऐको शिव जी विदेशको नयाँ सिटी लैदेऊ ब्रह्मा विष्णु महेश्वर यो धरती माइदेऊ ब्रह्मा विष्णु महेश्वर यो धरती माइदेऊ ঐকো সেটি বিদেশক নয়া সেটি লাইদ ঐকো সেটি বিদেশক নয়া সেটি লাইদ বাঁচন জাল ধন সম্পত্তি জম্মা গল্প পড়ে বাঁচন জাল ধন সম্পত্তি জম্মা গল্প